0: দক্ষতার জন্য টোফেল পরীক্ষার ব্যবস্থাকারী এবং আপনি যদি দ্রুত কলেজ শেষ করতে চান তাহলে ক্ল্যাপে অংশগ্রহণ করুন। ক্ল্যাপ কলেজ বোর্ড দ্বারা উন্নত এবং 40 বছরের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত কৃতিত্ব পরীক্ষা। হ্যাঁ, আপনি যা শুনছেন তা ঠিক, ইয়র্ক পরীক্ষা কেন্দ্র এই সব সুবিধা প্রদান করছে শুধুমাত্র আপনার জন্য। আমরা এসি ভবনের 94-20 গার আর ব্রুয়ার বুলোভার্ড, জ্যামাইকা, নিউ ইয়র্ক, রুম নম্বর 1G05 অবস্থিত।
1: You are listening to ycradio.org, the voice of today's generation.

0: This is your boy, Jay Wright. You are listening to YCRadio.org, the voice of today's generation.
1: প্রতারণা সতর্কতা, কখনোই আপনার খানি লগইন পাসওয়ার্ড বা MFA তথ্য শেয়ার করবেন না। অনুগ্রহ করে নিম্নলিখিত বিষয়গুলো মনে রাখুন। কখনোই আপনার পাসওয়ার্ড বা MFA যাচাইকরণ তথ্য কারো সঙ্গে শেয়ার করবেন না। ক্যাম্পাস এবং খানি IT বিভাগ কখনোই আপনার কাছে এই তথ্য চাইবে না। যদি আপনি নিজে লগ ইন প্রক্রিয়া শুরু না করে থাকেন, তাহলে কোনো MFA অনুরোধের জবাব দেবেন না। সন্দেহজনক বা অপ্রত্যাশিত টেক্সট মেসেজ এবং ইমেইলে থাকা কোনো লিঙ্কে ক্লিক করবেন না বা কোনো সংযুক্তি অ্যাটাচমেন্ট খুলবেন না। যদি আপনার মনে হয় যে আপনি আপনার পাসওয়ার্ড বা MFA তথ্য দিয়ে ফেলেছেন, কোনো সন্দেহজনক লিঙ্কে ক্লিক করেছেন অথবা ভুলবশত কোনো সন্দেহজনক সংযুক্তি খুলেছেন, তাহলে সহায়তার জন্য অনুগ্রহ করে আপনার ক্যাম্পাস হেল্প ডেস্কের সঙ্গে যোগাযোগ করুন। এটি খানিয়ের একটি প্রতারণা সতর্কতা ঘোষণা।
2: Interested in radio broadcasting? Volunteer to be a staff member and learn what goes on behind the scenes at your college radio station. Moreover, bring your ideas and passion, joining a team of your peers in the capacity of on-air announcer, programming, marketing, news, sports and entertainment, visual arts and web design, and of course, music. Whether you are seeking to be an engineer, producer, or one day have a promising career in the media communications industry, volunteering as a staff member at YC Radio is a great way to gain real work experience to your resume. For more information, call 718-262-5293 or visit YC Radio Station, room 1G06G. Again, for more information, call 718-262-5293 or visit YC Radio Station, room 1G06G.
3: Abby, don't be like that. We can all have fun for real.
4: What? I ain't never done anything like this before. You have? Why you ain't tell me?
3: Cause I didn't want you to flip out and think I was a thought or something.
5: I'm telling y'all, my parents are out of town for the weekend for a wedding. So you guys can come to my house. We could watch a movie at first. You know, ease right into it.
4: Maybe. What about, you know, protection?
5: Come on, girl. I ain't got nothing. You got something?
4: No. I'm just saying.
3: And I know I ain't got nothing.
5: So what's good? If y'all down, I'm down.
3: Abby. Come on, don't be scared. I got you.
5: Yeah, we got you, girl.
6: They may be down. Will you be down? If you are, remember to be safe. Safe is sexy.
7: What's up, York College? This is Native God. I'm coming out of Rego Park, and you are listening to YCRadio.org, the voice of today's generation.

0: What's up, guys? This is Chris Alberts, and you're listening to YCRadio.org, the voice of today's generation.
1: Where do you want to go to lunch?
2: I'm having a stroke.
1: Did you hear what I said?
2: I'm having a stroke.
1: Why aren't you answering me?
2: I'm having a stroke.
3: When someone is having a stroke, they may not be able to say it with words, but their body language will tell you loud and clear. Look for FAST. F, face drooping. A, arm weakness. S, speech difficulty. T, time to call 911 immediately. Know the sudden signs. Spot a stroke fast. Visit strokeassociation.org. Brought to you by the American Stroke Association and the Ad Council.
4: Get the word out with YC Radio. Give your department, program, event, or student activity an additional voice with a YC Radio Public Service Announcement, PSA. Airing a PSA on YC Radio is a simple and effective way to complement your existing outreach efforts while expanding your message to students, faculty, staff, and listeners both on and off campus. Whether you're promoting an upcoming event, recruiting volunteers, highlighting a campus service, or sharing important information, we'll help you create a clear, professional PSA that gets your message heard. Creating a PSA is quick, easy, and free for your college departments, student organizations, faculty, and staff. For more information or to get started, contact 718-262-5293. Promote your event, share your message, reach the York College community with YC Radio. Visit ycradio.org, the voice of today's generation.
5: প্রতারণা সতর্কতা, কখনোই আপনার খানি লগইন পাসওয়ার্ড বা MFA তথ্য শেয়ার করবেন না। অনুগ্রহ করে নিম্নলিখিত বিষয়গুলো মনে রাখুন। কখনোই আপনার পাসওয়ার্ড বা MFA যাচাইকরণ তথ্য কারো সঙ্গে শেয়ার করবেন না। ক্যাম্পাস এবং খানি IT বিভাগ কখনোই আপনার কাছে এই তথ্য চাইবে না। যদি আপনি নিজে লগইন প্রক্রিয়া শুরু না করে থাকেন, তাহলে কোনো MFA অনুরোধের জবাব দেবেন না। সন্দেহজনক বা অপ্রত্যাশিত টেক্সট মেসেজ এবং ইমেইলে থাকা কোনো লিঙ্কে ক্লিক করবেন না বা কোনো সংযুক্তি অ্যাটাচমেন্ট খুলবেন না। যদি আপনার মনে হয় যে আপনি আপনার পাসওয়ার্ড বা MFA তথ্য দিয়ে ফেলেছেন, কোনো সন্দেহজনক লিঙ্কে ক্লিক করেছেন অথবা ভুলবশত কোনো সন্দেহজনক সংযুক্তি খুলেছেন, তাহলে সহায়তার জন্য অনুগ্রহ করে আপনার ক্যাম্পাস হেল্প ডেস্কের সঙ্গে যোগাযোগ করুন। এটি খানিয়ের একটি প্রতারণা সতর্কতা ঘোষণা।
6: What's the word? This your boy Quad, the last word, and I am the voice of today's generation on YCRadio.org. What's the word?
7: Super hit. Listen now, Balkania. This is Dr. Costi Forza presenting.